0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ।

প্রশ্রোতা, আপনাদের শুনে আছে রামধেনু অনুষ্ঠানটি। আজি অনুষ্ঠানটি সজাই তোলা হয়েছে সুনিধি চৌহানের কণ্ঠর কেটিমান গীতে। এবার আপনার আগবাইছো দর্দি পিকচার ছবিখনের এই গীতটি।